শত এফএম ব্যান্ডে কেন দিশামলা ভাবে 2 MHz পর রেডিগুঞ্জন ধর্মশালা তো হ্যাঁ সব টিউন কর রে কার্যক্রম আর সে সচিন কাপুর সো কে বিলকুল লাইভ হুন কর দেন আপনে আপনে রেডিও সেট মান যে তা বহুত বহুত স্বাগত আক মুকে ফিরি সবি হুনে আলে রা সবি শ্রোতাগণ রা তা হোপ সো তো হ্যাঁ সব কে না সো জানকারি সো কে ভি রুবরু ভচু কর দেন ওর সো কে শ্রোতং গীত সঙ্গীত সো কে গীত সঙ্গীত সো কে ভি কিয়া সো খাসে রুবরু ভচু কর দেন শ্রোতং ता बरहाल अब वक्त हो चुको है वेड़ी गुंजन धर्मशाला मंच शो तो एक छोटे दे अंतराल था और फिर वापस अंतराल तो बात किया सो तुस होगे रूबरू बुंदे न तुस होगे मिलते हैं इन शो तो बने रहे जुड़े रहे असुस होगे बने रहिए जुड़े रहिए शो तो हमारे साथ यूं ही वेड़ी गुंजन धर्मशाला के साथ।